0: হ্যালো, নমস্কার। আকাশবাণী তাবং ইমলা এ না সুনং নুইনলা
1: ও নি লবসং নি দো লবসং
0: লবসং লা কাচিক নং নুইনলা
1: রক নং মান রক মান
0: রক মার লবসং লা এ না শেল ngor ko আকাশবাণী গ্লেরিম গা তাশি দিলি জি এ না শেল উস লেরিম গা জিসা মুফি গো নিলা
1: হুম মা গা ইয়াং জম নি দং ইয়াং জম নি ইয়ো দু সাম
0: লেস লেস এ চিক কো সামসান গা লা নো আলা এ নং দা মা
1: এ নিয়াং গা নো
0: লাং লা
1: নো নো
0: ইয়া নং সে আলা
1: তুনা লা ইয়ো নো নো নি মা গম বু
0: লেস
1: দেশিসনা আজু ইসিদপতান জামেবন্দো তুতেন গমু তুতেন দারিয়ে
0: লেস লেস
1: তুমজি নোয়ালা
0: ইচিক ওচেম দি নোয়ালা
1: ও গালু দো উৎসবে দু নি সামনে
0: লেস লেস লেস আনা উতেউচি ইনাসি তুকদে নাও সামচি ফুনিক্রি দুচনু মে অরেলা
1: ও
0: লেসলা ইনাশাল দেরচামনো তুজি চিংগি জিও
1: হ্যাঁ